রাজা বাড়িয়ার কি রাজনা শুনি স্যার, মধ্যে লক্ষ্মী বঙ্কটেশ্বর আর রাম গোপাল কাহে।